มาตั้งความมือตั้งไงปีเล่คุณไม่ละคุณอะไรมากนะทำไรบริษัทสุขสีเพียงชูรีจ้าไปตีคอมพิวเตอร์กินด้านดูเกย์ต่อไปจะตอนยาวดูสิคิดไม่ยันมาในงงในคุณทำไม่ละคุณน้ำหมดแล้วทำไม่หมดComputer Vikri Gorne, Sikaune, Animarmat Gorne, Nepal ke number one hardware and software education center ho niyao. Of CPN ma ta computer paunu ka saate, computer Sikaune rokei kotom Vikri hale ma ghor ma bigriyo, ghor mai, bank mai, hawi school, office, dun sukai sang sasta ma bigriyo, tehi aera pa banaune suvidha pini chai juuse. English language kaksha ko pini byabastha cha hoi. Computer, laptop, printer, photocopy machine, intercom system, inverter, solar system, aw inverter ko battery pani paincha. क्यामेरा भरपूर तो इंटरनेट पर जोड़ी छौ आमा मते लागे डाके औ तालनो बेताल महिडेर फेर दुख पाइएला नि झुसी औ ये फोन नम्बर 0215 45787 98 4 20 35 541 छ भयो अ गुड भेरी गुड भेरी गुड